শুন না, ব্যাঙা হাই শুন, তোমা ফাটে না ফকু তো সে কিতাব পান কেটে সে তো কাটে।